0: আমা
1: আমা
2: ও না মেরা ছোরা আর মে তো বুড়ারি তো নিয়ে আয় কন্ডা লো ভিতরে আয়।